এর অরে বলছিল দই শিরগ নালকা তোহার না ছেল পেসনি পলগান বাংলা ধরা যে পেলটুক ফেসি আবা আমার ভেসি উলি গগত আসর তর অত থলাগ ভেসি উলবুল সুখে হয়েন ঝ পুতুল হয়েছে নিয়েমিশি পুইনে উসন দারক দেব উরিয়েগল তো এন ঝ উদ্রর উদন ধরলে সো অত আরিদা কি হয়ে গত আরে আতন তাগাত উই তোর নহলাত অত ইহা না বেরেন সো চিয়ান কোন ঠান দুদ পুতুল ইন জাংমিও ইগ দেখনি মতে নিগ তো ইহানা থেলং বের না সুন্দেন মাং শুনব তুও ভালোবেদিন হান্তা বিস্কুট সয়ন জাঙ্গন পাগা থরি উলতিও হুনগল দেবান দারিয়া হয়ে দহিজের হই শুনছে নয় হত আনে দতর সেবিদ মসের অদহ চিওই তো উতল দিল উতল যে পাগাকেন পাগাতের নুর দর দে বলে আমার এমস চিওয়াং বাবা বিদহয়ে অন্দর ওইনুদ্রি মো বলে বা অত ইহাং ঘটলি উঙ্গত বেহরাত পলগাম বাংলা ধরা চক সোন কুয়া ছো ছে অদ হুয়েন জয় হারুদ্রর হাল গান্ডারাত খুরুল ধলা হি হুলে ইম বুদুন কুঞ্চিন এলে সর উরগুল ধুয়ে ইম বেন উনি হল হে উমনুল সিং চাং ছেলং উদ্রিন নার ওই উশ্চিঙ্গাল হি তিলিক বলছিলেন হুলে গাদ ওর জাং জঙ্কার যে হলে বললে অবরেন চিরগন হরা গাদ অবরেন হের নমন চিরক্তন গিরছে চাংলো বউ চাং গেজেরান চাং ছেলং বগাদ ইতি জোজে না তা তেহা দাবা ধলবলি উরু উদ্র বল জয় লিং ছাওনে গেজেরা বের তলাম ফেসকে উল কল বেল দান গার হয়ে উদ্র উদ্র ইরমেন উদিন দরন উদ্গ ধারা খুম বিশেষ রো ছেলং উদিন দেহাত মুয়া সগা দাবজে দগা ছলজে না হাই হোয়েন জো হুরতার দেচি ছেলং বিদম মন দর বেসনা ছিটং ছিল দর গনেন দাশং মানে যুগ থাইং আঙ্গিন অরেন যুগ নিয়াল ছমনে গাল হে যুজগ হংলো বৌরং ইংগে জিরান সুর খেলব সব দরা সিংকারগা সজেনা হাসেন দম বাখতে নই ছিরু দাউল জার জি উদগ ধারা ওয়েসো মুগত হইরত কত হুরুল ধলা উবে হেমনে হতবল হেমনে শিরগন দমগত ছাগেলা সজে

ছে অচিরে না আসেন তোমরা আমা বল দুই আবক পেহি নুই তু চি বিদং হই গোলি নুই নুগ বই নে বাই নিন অচিরে ওই জিন ডক্টর সা তরে তত হেরি জি আমনে সিদা পামিন আলটিন তুলহি ওরাঙ্গেরা আবগদং আলফিনে থাইং আং দ মরলুয়া ওইল ওয়ালতে সুই শিলেন মিয়েনে উরকা নাদি আশিরা আ ইহিল দু বলব সুরসন উলগম জিওক সুন্দর ননুল গেরি আ উদর সুনি গদা দাল উদর উনর আন আই করমাত কারি শিবরি গেঙ্গুয়ে চলে বাইজে বিম নং হরম বলবল সতন দাবলং দর বিয়ে সো হয় হগংস আম্মো মনে চিন বলে বইল দিজে হি মন্দির হল বর্নি ও ইন চিন গো ওশের ওস কোটি হি ওর হল বর্নি আ উগি এগি সংস মুখ চিয়া দা বলে বসরি গন দারজে আই সুমি হি গটিং আমি গবরল তোসনি হিম বিশে জওহাবি আ উনি আনো বদলগা ওশি দে গান সামদান হলি ইয়ো বাস্তান ওই মঙ্গা তা তো ওশি দুশ দুয়েলেন সো হুই সোমরা হি হাই এক চ ওয়াটিং ইয়াদল চ ইয়াদল হল গিয়া চ উইন চি উইন চি রাতা আ জাম টর আপনারই নলতনার বিদা হইলর আতের ঠুংর দম মুরগে উসল হলবা নিগ নাতেন মিল হই নাতেন হলবাসা ইহি সাবা বিদা উসন্দা মালবাস উইত বসে ইমবে না আ উজিল লর দে চিনা দে উরকতা নাকিরা উসতে হলগে মং খাইতাল উঙ্গ দদ থকতে চকছো আদশ ইয়ই দ алдоста усан холб жегат адал гэржин сав учир гэр дул жегат ахшира тхтэн бо ма баг ичэн хүндэл жегат айгын до дон бер ямасан амар гобал же юго ишине адал дана до ахчиртэнэ тула алм ти баг үчүлэ айон давлыгэ амсэл жехи эли чөлөт барын дай উন্নতে সম্পিতে সমাধান মূল্য বসেরান হই তো সাতা তোর নুরি সিন হচ্ছে বসের বেলে ঠিকলে হইল উরুম বল তোমা বলবস উনুম বদল সামাত ভাই উৎকর তালে সুনুত মিন হোজে নে কি সুন্দর উমল সি বটলবা ওই শুনি হই সাহা বিদ ওর চেমে সেটল হুরগা সাতুয়ে ওই চিসেবে কি হলঙ্গে না